আকাশবাণী চুরচানপুর তুসিং কালাই হুম সে জাত দিদান পনাই নিদিং দাগুকলে মিনিট গাঙ্গিন চিয়াঙিন ফল পিয়াপনা লাক সোন সাপা থুথাকাই নাম দিং দাগুকলে মিনিট সোমিন পথিয়ান পা তৈনা হুনা মার কম্পাউ ইন রিঙ্কা ই এফ সি আই মেল ভয়েস তিয়াপন ফটনলা গাই নাম দিং দাগুকলে মিনিট সোমলিঙাইন দামথি না হুনা লিন্দা লারুত সাং আপনিন না তং আফাতাম না চি থুপি পানসানা থুকুপ গাই নাম দিং দাগুকলে মিনিট সোম নি ইন তেল সুইনা হুনা মার কম্পাউ ইন রোপিং লি না পানিন টাইপস অফ সিজন চি থুপি পানসা থুকুপ গাই নাম দিং দাগুকলে মিনিট সোম নি লাইন তুনি লাভুই ডেজি আপন গাই নাম দিং দাগুকলে আকিমিন পাইতে প্রোগ্রাম হে হুনা লিয়ান লুন মাং গুইতে লে আপোল তেপান লতোলে গাই নাম দিং দাগুকলে মিনিট সোম গাইন মার প্রোগ্রাম হে হুনা জিসন থং রিং লেন লে পোল তিয়াপান লতোলে গাই নাম দিং দাগ সাই এলে মিনিট সোম ইন থারো প্রোগ্রাম হে হুনা জিমি লম্বোই লে পোল তিয়াপান লতোলে গাই নাম দিং দাগ সাই এলে কিমিন ইমফালাপান আলাক সোন থুথা গাই নাম দিং দাগ সাই এলে মিনিট সোম লি এনা পুপালা হুনা থারো কম্পাউ ইন কিম হই খং সাই লে পোল তেপান পুপালা গাই নাম দিং দাগ সাই এলে মিনিট সোম গাইন রোলিং আপান ইন মাই ভিলেজ মাই সং গাই নাম দিং দাগ গিয়াতিন ফল পিয়াপান আলাক সোন সমাচার প্রভাত দাগ এলে মিনিট সোম লিঙাইন ফল পিয়াপান আলাক সোন নিউজ ইন ইংলিশ দাগ এলে আকিমিন শিলং আপান আলাক সোন নোটিস নিউজ দিয়ে গাই নাম দিং দাগ এলে মিনিট সোম লিন তাঙ্গাম গিং কিলোম হুনা কং কম্পাউ ইন ফটনলা গাই নাম দিং দাগ এলে মিনিট সোম গালে গাইন তুমলাম গামতে লা আহিদিং দাগ কোয়ালে মিনিট সোম ইন হিন্দি লেম চি না লাতে গাইন দাগ কোয়ালে আকিমিন মাম্বাই পানালাক সোম বিবিধ ভারতী গাইন দাগ সোম আগিন চাহুন সে খা কাহিদিং আকাশবাণী চুরচানপুর টুজিংকাল দাগুকলে মিনিট গা আগিন তো কিতোন ফল পিয়া পানালাক সোন সাপা থুথাক গাইনাই নিদিং।